পরিষ্কার পরিচ্ছন্নতাই হৈছে সুস্বাস্থ্যৰ ভেটি। শরীরের উপরও ই মনক নিকা করে, যতে ততে থু খেকার পিক আদি নেপেলাব, কিয়নো এই কার্যরপরাই রোগৰ বীজাণু বিস্তারিত হয়।

ইমান পৰে ফয়জুর রহমান আর লগরিয়াসকলের কণ্ঠর জিকি গীতি শুনিলে। লগরিয়াসকল আছিল নুরুল ইসলাম বাবধন আলী, রফিকুল ইসলাম বাবুল হক চৌধুরী, তাসেন আলী, যোগেশ্বর দাস, আদিত্যনাথ, তমিজুদ্দিন আহমেদ আর মনসুর আহমেদ।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস। জৈব বৈচিত্র্য সংরক্ষণের হকে অধিক সজাগতা বৃদ্ধির বাবে রাষ্ট্রসংঘয়ে প্রতি বছরে 22 মে'র দিনটি আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস হিসাবে উদযাপন করে আহিছে। পোনপ্রথমে এই দিবসের দিন আছিল 29 ডিসেম্বর, কিয়নো 1993 চনের সেই দিনাই রাষ্ট্রসংঘর সাধারণ সম্মিলনত জৈব বৈচিত্র্য বিষয়ক নীতি গৃহীত হয়েছিল। কিন্তু বহু রাষ্ট্রই 29 ডিসেম্বরের দিনা জৈব বৈচিত্র্য দিবস হিসাবে উদযাপন করাত অসুবিধা প্রকাশ করাত রাষ্ট্রসংঘয় 22 মে'র দিনটি ঠিক করে। 22 মে'র দিনটিরও একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। 1992 চনের 22 মে'র দিনাই নাইরোবিত বহা রাষ্ট্রসংঘর জৈব বৈচিত্র্য সম্মিলনত পৃথিবীর বিভিন্ন দেশে জৈব বৈচিত্র্য সংরক্ষণের সপক্ষে সহমতত উপনীত হয়েছিল। নরসে নামৰ এজন আমেরিকান বিজ্ঞানী আৰু তেওঁৰ সহযোগীসকলে 1986 চনত 3টা ভিন্ন পৰ্যায়ত জীৱৰ ভিন্নতা বা বৈচিত্ৰ্য বুজাবলৈ বায়োডাইভাৰ্চিটি বা জৈৱ বৈচিত্ৰ্য শব্দটো প্ৰয়োগ কৰিছিল। তেতিয়াৰে পৰা এই জৈৱ বৈচিত্ৰ্য শব্দটো ব্যৱহাৰ হৈ আহিছে। 1992 চনত ৰাষ্ট্ৰসংঘৰ ধৰিত্ৰী সন্মিলনত বা দ্য আৰ্থ সামিট শীৰ্ষক পৰিৱেশ আৰু বিকাশ সম্পৰ্কীয় আলোচনা চক্ৰৰ জৈব বৈচিত্ৰ্য সন্মিলনত 156খন দেশে স্বাক্ষৰ প্ৰদান কৰি জৈৱ বৈচিত্ৰ্যক এক আন্তঃৰাষ্ট্ৰীয় বিষয় আৰু কৰ্মসূচীৰ ৰূপ দিয়ে। এই সন্মিলনে নিৰ্ধাৰণ কৰা সংজ্ঞা অনুসৰি জৈৱ বৈচিত্ৰ্য হ'ল সকলো স্থলজ, সাগৰীয় আৰু অন্যান্য জলজ

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শুকুরবার 1433 ভাস্করাব্দর, জেঠ মাহর আজি 7 দিন, 2026 খ্রিস্টাব্দর মে মাহর আজি 22 তারিখ। পঞ্জিকাৰ পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ ষষ্ঠী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:36:21 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:14।

প্রিয় শ্রোতা, আজি আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস, ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। 2000 চনের ডিসেম্বর মাহত রাষ্ট্রসংঘর সাধারণ পরিষদে গ্রহণ করা এই দিবসের লক্ষ্য হয়েছে চলি থাকা জীব বৈচিত্র্যর বিষয়সমূহ সন্দর্ভত সজাগতা সৃষ্টি করার লগতে আমার গ্রহটোর উদ্ভিদ আর প্রাণীসমূহ জিয়াই রাখবলৈ প্রয়োজনীয় প্রত্যাহ্বানসমূহর বিষয়ে অধিক বুঝাবুঝির সৃষ্টি করা। বার্ষিক পালনের জড়িয়ে রাষ্ট্রসংঘর সাধারণ পরিষদের লক্ষ্য হয়েছে প্রাকৃতিক জগতের সঙ্গে মানুষের সম্পর্ক পুনের পরীক্ষা করার প্রয়োজনীয়তা।

0: ডক্টর দীনেশ চন্দ্র গোস্বামীয়ে।
1: আজি গোটেই পৃথিবীতে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োডাইভার্সিটি বা আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালন করা হয়েছে। আগরপরাই পালন করে অহা হয়েছিল যদিও 2000 চনের রাষ্ট্রসংঘর নির্দেশ মতে ইয়াক 22 মে তারিখে পালন করা হয়ে আছে। এই দিবস উদযাপনের যোগেদি আমি আকো এবার মনত পেলাও যে পৃথিবী নামের এই বাহুপযোগী গ্রহট মাত্র আমি মানুষবোৰৰ বাবে সৃষ্ট হওয়া নাই, কোটি কোটি অন্য জীবিত প্রজাতিরও ই বসবাসর স্থান। প্রতিবিধ উদ্ভিদ, প্রাণী, চৰাই, পোক পতঙ্গ, আনকি প্রতিখন নদী, বননি, পাহাড় পর্বত, হ্রদসাগর বা প্রতিটো অনুজীবই প্রকৃতির ভারসাম্য রক্ষা করার গুরুত্বপূর্ণ অবদান আগবায়। আমি কেবল আমার বিকাশের বাবে, আমার সুখ আর লোভর বাবে প্রকৃতির এই বৈচিত্র্য, এই ভারসাম্য নষ্ট করব নোৱাৰো। প্রতি বছরে এই দিবসের বাবে একটা মূল বিষয় বা থিম লওয়া হয়। এই বছরের বাবে মূল বিষয় লওয়া হয়েছে গোলকীয় প্রভাবের বাবে স্থানীয়ভাবে কাম করা। এই বিষয়টি আমি আমার জীব বৈচিত্র্য ধ্বংসের বিরুদ্ধে কাম করে বিকাশের নামত জীব বৈচিত্র্যের উপর হবপরা উপদ্রব বন্ধ করে আর জীব বৈচিত্র্য রক্ষণাবেক্ষণের বাবে সরকার আর রাইজ একলগ হয়ে কাম করেও সামগ্রিকভাবে গোটেই বিশ্বর জীব বৈচিত্র্য রক্ষার বাবে মূল্যবান অবদান আগবাব পড়ো। আমার রাজ্য আর উত্তর পূর্বাঞ্চল জীব বৈচিত্র্যের বাবে এক ঈর্ষণীয় ভাণ্ডার আর আমার বহুতো জাতি জনজাতির মজত জীব বৈচিত্র্য রক্ষার বাবে বা তার বর্ধনের বাবে নানা পরম্পরাও আছে। মাত্র আধুনিক বিকাশের বাটত আগবাড়তে এই বিকাশ যাতে বহনক্ষম হয় আর প্রকৃতির লগত সমব্যথী সহযোগী বিকাশ হয় সেই কথা আমি মনত রাখব লাগিব। আজির এই আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস উদযাপনে আকো এবার আমার সকলকে বর্তি থাকার তিষ্ঠি থাকার সুযোগ দিয়া জীবর বৃহৎ আকার জালিকাখনের প্রতি শ্রদ্ধাবান হবলে মনত পেলাই দিয়ে। জীব বৈচিত্র্য মানে কেবল বিচিত্র বন্যজন্তু বা বর্ষারণ্যই নহয়, আমার খাদ্য, আমার বাবে পরিষ্কার বায়ু পানি সারুয়া মাটির যোগান ধরা, আমার বস্ত্র, আমার আশ্রয় ঔষধ পাতি আদি সকলো পৃথিবীর উদ্ভিদ আর প্রাণীসমূহর উপর নির্ভরশীল, কারণ এইবরপরাই আমি এই সকল সংগ্রহ করো। এই বৈচিত্র্য, এই ইকোতন্ত্র ধ্বংস হলে আমি জলবায়ুর পরিবর্তনের সম্মুখত তিষ্ঠি থাকিব নোৱাৰিম আর প্রকৃতিয়ে ভারসাম্য হেরুয়ার ফলত ধ্বংসর ফালেও আগবাড়িম আর আনকি আমার বিলুপ্তির ফালেও আগবাড়িম। আজির এই দিনটোরপরা আমি বছরটোর বাবে, জীবনটোর বাবে মনত রাখিব লাগিব যে স্থানীয় পরিবেশ রক্ষা করা, বহনক্ষম বিকাশের ব্যবস্থা করা, পরিবেশ রক্ষা করার বাবে মতবাদ সৃষ্টি করা আদি আমার প্রত্যেকটা সরু সুরা কামেই গোলকীয় প্রকৃতির রক্ষণাবেক্ষণের বাবে মূল্যবান কাম হব আর হি শেষত মানব জাতিটোর বাবেই মঙ্গলময় হব। আপনারক আটাইকে মই আজির এই আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসের বাবে সম্ভাষণ জানালো।
0: আমার সাথে আছিল বিশিষ্ট বিজ্ঞানী তথা বিজ্ঞান লেখক ডক্টর দীনেশ চন্দ্র গোস্বামী। এগৰাকী ভাৰতীয় ধৰ্মীয় সামাজিক পুনৰগঠন আন্দোলন ব্ৰহ্ম সমাজৰ প্ৰতিষ্ঠাতা আৰু বাংলা দাৰ্শনিক আছিল ৰাজা ৰামমোহন ৰায়। তৎকালীন ৰাজনীতি, জনপ্ৰশাসন, ধৰ্মীয় আৰু শিক্ষা ক্ষেত্ৰত তেখেতে উল্লেখযোগ্য প্ৰভাৱ ৰাখিব পাৰিছিল। তেখেত সতীদাহ প্ৰথা বিলুপ্ত কৰাৰ প্ৰচেষ্টাৰ বাবে সবাতোকৈ বেছি বিখ্যাত হৈছিল। সেই সময়ত হিন্দু বিধৱা নাৰীসকলে স্বামীৰ চিতাত সহমৰণে গৈছিল বা আত্মাহুতি দিবৰ বাবে বাধ্য কৰা হৈছিল। 1828 চনৰ 20 আগষ্ট তাৰিখে ৰাজা ৰামমোহন ৰায়ে দ্বাৰকানাথ ঠাকুৰৰ লগত ব্ৰহ্ম সমাজ স্থাপন কৰিছিল। পৰৱৰ্তী কালত এই ব্ৰহ্ম সমাজে এক সামাজিক আৰু ধৰ্মীয় আন্দোলন আৰু বাংলাৰ পুনৰজাগৰণৰ পুৰোধা হিচাপে কাম কৰিছিল। 1772 চনৰ 22 মে তাৰিখে হুগলী জিলাৰ ৰাধানগৰ গাঁৱত ৰাজা ৰামমোহন ৰায়ৰ জন্ম হৈছিল। বাৰাণসীৰ পৰা সংস্কৃত শিক্ষা গ্ৰহণ কৰা ৰাজা ৰামমোহন ৰায়ে পাছলৈ আৰবী আৰু পাৰ্চী ভাষাও শিকিছিল, লগতে ইংৰাজী, গ্ৰীক আৰু হিব্ৰু ভাষাতো পাৰদৰ্শী আছিল। 1803 চনৰ পৰা 1814 চন পৰ্যন্ত ব্ৰিটিছ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীৰ কৰ্মচাৰী আছিল ৰাজা ৰামমোহন ৰায়। তেখেতৰ প্ৰথম প্ৰকাশিত গ্ৰন্থ তোহফাতুল মুবাহ হিন্দী নাছিল, ফাৰ্চী ভাষাত লিখা। তেখেতে সকলো ধৰ্মীয় আচাৰ অনুষ্ঠান নামানিছিল আৰু তাক প্ৰকাশ্যে প্ৰতিবাদ কৰিছিল। ৰাজা ৰামমোহন ৰায়ে ভাবিছিল সকলো ধৰ্মীয় আচাৰ অনুষ্ঠান কুসংস্কাৰৰ বাদে একো নহয়। তেখেতে 1831 চনত মোগল সাম্ৰাজ্যৰ দূত হিচাপে যুক্তৰাষ্ট্ৰ ভ্ৰমণ কৰিছিল, লগতে ফ্ৰান্সো পৰিদৰ্শন কৰিছিল। 1833 চনত মেনিনজাইটিছত আক্ৰান্ত হৈ ব্ৰিষ্টলৰ ওচৰত তেখেতৰ মৃত্যু হয়। 1997 চনত মধ্য ব্ৰিষ্টলত ৰাজা ৰামমোহন ৰায়ৰ এটি মূৰ্তি স্থাপন কৰা হয়। আজি ৰাজা ৰামমোহন ৰায়ৰ উপজা দিন। আজি স্বাধীনতা সংগ্রামী, সমাজকর্মী তথা রাজনীতিবিদ শ্রীপদ অমৃত ডাঙ্গের স্মৃতি।

হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরি অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক ICU আর ইমার্জেন্সি OT, 24 ঘণ্টায় সাজু আপনার সেবাত। অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। ফোন নম্বরটি হৈছে 9957568।

0: সকলো সদস্যকে তেখেতে অভিনন্দন জ্ঞাপন করে আর তেখেতের ভাষণ আরম্ভ করে। তেখেতে ঋগ্বেদর এটি শ্লোকারি তেখেতে আরম্ভ করে যত কোয়া হয়েছে, একেলগে সকলো আগবাড়ি লাগে, একেলগে কথা কব লাগে, সকলোর মন ঐক্য আর সম্প্রীতিতে এক হয়ে পড়ার তেখেতে আশা করে। আর তেখেতের ভাষণের সামরণি ফালে তেখেতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে সম্প্রীতি, করুণা আর সামূহিক কল্যাণের বার্তায় সভ্যতার মনোভাবক যে অনুপ্রাণিত করে আহিছিল, গুরুজনার চিরন্তন আদর্শের কথা তেখেতে উল্লেখ করে। আর লক্ষ্মীনাথ বেজবরুয়াদেবর কথার আর স্বামী বিবেকানন্দ কথার তেখেতে ভাষণ সামরে। তেখেতে এটাই কথা আশা করে যে আমার দেশ, আমার অসম উন্নতি, ঐক্যর আত্মগৌরবর এক নতুন যাত্রার দিকে আগবাড়ি যাব, সেই আশার তেখেতে নিজের ভাষণ সামরে। শ্রোতাসকল, আপনাদের অসম বিধানসভা, ষোড়শ অসম বিধানসভার মজিয়ারপরা আপনাদের পোনপটিয়াকৈ এই প্রচার শুনিলে, অসমৰ আকাশবাণী কেন্দ্রসমূহে অনুষ্ঠানটি রিলে করে শুনালে, সকলো শ্রোতাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। কারিকরী দিকত আমাক আজি সহযোগ করলে ললিত রায়, বিশ্বদেব স্বর্গিয়ারী, বিজয় দাস, ধীরাজ বৈশ্য আর রঞ্জিত দৈমারিয়ে। আমার সোশ্যাল মিডিয়া পোনপটিয়াকৈ প্রচারের দায়িত্বত আছিল প্রীতিরেখা শর্মা। শ্রোতাসকল, সহকারী সঞ্চালক কার্তিক সূত্রধরের সহ মই ইন্দ্রজিৎ দাসে এতিয়া অসম বিধানসভার মজিয়ারপরা আপনার উভতাই লৈ যাব বিচাৰিছো আকাশবাণী গুৱাহাটীর মূল স্টুডিওলৈ। নমস্কার।
1: ইমান পরে অসমৰ মাননীয় রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্যই অসম বিধানসভাত প্রদান করা ভাষণের পোনপটিয়া প্রচার শুনিলে। আত ধরিলে ইন্দ্রজিৎ দাসে, প্রযোজনা আছিল কার্তিক সূত্রধরৰ।

0: হ্যালো রমেন কাই, সবজি গাড়ি আহি গল, জলদি আহা।
1: দুই পয়
2: জুবিন গার্গ আর সুবাসনার কণ্ঠত এবার আগবাহিছো আন এটি বিহুগীত।

শ্রোতায় হিন্দী বোলছবি গীতর অনুষ্ঠান শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের অনুষ্ঠানত এবার শুনাবলে লৈছো পেহচান বোলছবির দুটিমান গীত। প্রথম গীতটির শিল্পী পূর্ণিমা।

শ্রোতা, ইমানপরে হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠানটি শুনলে। মিডিয়াম ওয়েভর 266.66 মিটার, কিলোহার্টজ 1125 আর FM ব্যান্ডর 102.4 মেগাহার্টজত এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া আমার স্টুডিওর ঘড়িত সময় নিশা 10:30 গেছে। ইয়ার লগে লগে আমার আজির বিয়লির অধিবেশনেরও অন্ত পড়িল। আজি প্রচারণের বিভিন্ন দায়িত্বত আছিল নিয়ন্ত্রণ কক্ষত মঞ্জু বড়ো আর মৃগাঙ্ক শর্মা, ট্রান্সমিটারত নিরঞ্জন বড়ো, পরিবহনত নয়ন দৈমারী, প্রচারণ সহায়িকা আছিল আল্পনা শইকীয়া। আমার কাইলৈ বিয়লির অধিবেশন মুকলি করা হব 5:25 এই 1 মিটার আর 1 ব্যান্ডতে। পুনের আপনার মঙ্গল কামনা করে প্রচারণ কক্ষের অনুষ্ঠান সামরি মই মল্লিকা দত্তই আজিলৈ বিদায় লৈছো। শুভরাত্রি।